ধা ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেন তাকে ধেনে ধেনা গেন তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেন ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দেনে দেনা কেনে তিন তা কেড়ে নাকে তেনে কেনে তাঁতি কেনে তারা কেনে তাকে তেনে তেনা কেনে তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে